দেখা ঠগরে লাথি সঙ্গ মেলায় লিয়া মেরা কর্তা সন্ত সাদ সাথী কারগহলীন সর্বসদীন আপ আপ মেলায়া কহ নানক সর্ব থোক পূরণা